নেনাহে দিল থুগু লোক হাগু জমি ভাষা সাহিত্য ও সংস্কৃতি আস নেওয়া এফএম সচিও খুবটুকু মেঘা হরজা জাজস ঠিঠি মেহনামে পিনগু সালে লোক হাগু নেই পুগু মেনে গাওয়া জনগু ডুডাস থুগু জাজ চিনিতা ছটাই টাকা মঙ্গলবার দিনে নেনা দি ফই থুগু জাজ।